আজ শনিবার, 16ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ, 22ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4টে বেজে

54 মিনিট হয়ে 27 সেকেন্ডে সূর্যাস্ত, বিকেল 6টা বেজে 15 মিনিট হয়ে 4 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 14 সেকেন্ড।

0: comparison to 7.1% in 2024-25. The Ministry of Statistics and Program Implementation yesterday released the provisional estimates of annual GDP for the financial year 2025-26 and quarterly estimates of January to March this year. It said the primary sector has observed 3.2% growth rate, mainly driven by the performance of agriculture and fisheries sectors. Minister for Petroleum and Natural Gas Hardeep Puri announced that natural gas has been discovered at the Sri Vijayapuram 3, about 15 kilometers off the east coast of the Andaman Islands. In the social media post, Mr. Puri said the discovery reinforces the vast energy potential of the Andaman Sea and marks another success in the ongoing exploration campaign in the basin. He said Oil India is currently undertaking gas sampling to assess the composition and calorific value of the gas. Central Board of Secondary Education, CBSE, has extended the last date for the submission of applications for the verification of marks and re-evaluation till 7th of June. In a social media post, the board said students can now submit their applications till Sunday midnight. CBSE said that the decision has been taken in the interest of students to provide them with additional time to complete the application process. The earlier deadline for submission of applications was 6th of this month. CBSE has advised all the eligible students to take note of the extended deadline and complete the application process within the stipulated time. The Reserve Bank of India, RBI, has announced key changes to the regulatory framework governing investments by foreign portfolio investors, FPIs, in government securities aimed at improving ease of investment and simplifying compliance requirements. Under the revised framework, FPIs investing through the general route will no longer be required to comply with short-term investment limits, security-wise limits, and also concentration limits. In chess, Grandmaster R. Pragnananda has created history by becoming the first Indian to win the Norway chess title in Oslo with a final round victory over Germany's Vincent Kemer. Pragnananda, who began the day in the third place, secured a crucial classical win worth 3 points to finish with 18 points and seal the title. In hockey, India defeated Pakistan 5-3 in the semi-final of the men's Under-18 Asia Cup in Kakamigihara, Japan, to set up a title clash against the hosts. In cricket, India will take on Afghanistan in a one-off test match at the Maharaja Yadavendra Singh International Cricket Stadium in New Chandigarh today. The match will begin at 9:30 a.m. Indian Standard Time. This will be the first test between the two sides since 2018, when Afghanistan played its maiden test match. Shubman Gill will lead the men in blue. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজকের সঞ্চয়িতা প্রচার তরঙ্গের এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। ছটা বাজে 30 মিনিটে আজকের চাষবাস শুনবেন কথিকা, জৈব চাষ বলবেন ডক্টর সৈকত বসু। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে সার্ভিক্যাল ক্যান্সার থেকে মুক্তি বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় বিদিশা রায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীতি চৌধুরী। 8:00 জানা অজানা গ্রহ নিরাপত্তার সীমানা এর শুনবেন তৃতীয় পর্ব, সংকলন প্রদীপ সেনগুপ্ত। 8:05 তুবরি প্রেম শশী, রচনা বিমল কর, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। 8:20 নজরুলগীতি শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, বাজিয়ে শোনাবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:00

পঁচিশ মিনিটে জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, বিষয়ে রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান, সিনেস্কোপ, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং সৈকত গুপ্ত, 12:00 বাংলার মুখ, গ্রাম শিবনারায়ণ চক, জেলা হাওড়া। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের সংবাদদাতা অংশুমান চক্রবর্তী। 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান, 1:00 রম্য গীতি, 1:45 মহিলা মহল, শুনবেন ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, কবি ও তার কবিতার সঙ্গে কথোপকথন, এ বিষয়ে মালিন্দ হাসদার সঙ্গে সাক্ষাৎকার শুনতে পাবেন। গীতাঞ্জলি 75 দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ কে, 5:30 গ্রামীণ শিশুদের আসর, গ্রাম নারায়ণপুর, চেরা উত্তর চব্বিশ পরগনা। অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে শুনবেন কথিকা, শিক্ষাক্ষেত্রে সাঁওতাল যুবদের প্রবণতা বলবেন বিপ্লব টুডু। এরপর লোকগীতি পদ্মলোচন বেশরা, জয়ন্তী মুর্মু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। আর 6:38 কৃষক ও তার পরিবার, মুখের ক্যান্সার নিয়ে ডাক্তার গৌতম মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, গরমে মাছ চাষিদের করণীয়, এ বিষয়ে সুমন কুমার সাহুর সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরুণ ময়রা। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী, 9:15 নজরুল গীতি, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, 9:30 মুখোমুখি, ক্ল্যানোনিয়েট শিল্পী সুরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন খেয়াল, ঋষিকেশ গাগুর্দে, আকাশবাণী পুনের নিবেদন, 11:00 অনামিকা ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন আধুনিক গান, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আশি সঞ্চয়িতা 75 বিভিন্ন অনুষ্ঠানের কথায়, 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী, রামচরিত মানে শুনতে পাবেন 6:35, 6:45 রজনীকান্তের গান, শিল্পী অলোকা মুখোপাধ্যায়, যুবানীর অনুষ্ঠান 7:10 সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি, 8:50 কীর্তন, শিল্পী প্রণতি সেনগুপ্ত, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সর্বি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা, শিল্পী উজ্জ্বল রায়। সঞ্জয়িত 75 দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, 5:20 উদ্বসী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 আধুনিক গান, শিল্পী অনামিকা ভট্টাচার্য, 7:30 দর্পণ, 8:00 নানা রঙের গান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা 75 বিভিন্ন অনুষ্ঠানের কথা। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত, আজ শুনবেন শরদ, বাজিয়ে শোনাবেন শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, প্রথমে রাগ আহিরি, পরে রামকেলি।

সুবুদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনালেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রীতি চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

ধারাবাহিক রামচরিত মানস শেষ হল। আগামীকাল আপনারা এই ধারাবাহিকের 134তম পর্ব শুনতে পাবেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অলোকা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী।

সকাল সকাল স্টুডিওতে এসে হাজির হয়ে গেছি আমি মনীষা। গুড মর্নিং বন্ধু। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি তোমায়, বলো তো কারা কারা গোয়েন্দা গল্প পড়তে খুব ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। দ্বিতীয় আর একটা প্রশ্ন করি, কিরিটি রায়কে কার কার বেশি ভালো লাগে? অনেকেরই লাগে হয়তো। আজকে কি জানো, আজকে হলো কিরিটি জনক নিহার রঞ্জন গুপ্তের জন্মদিন। আজ কথা বলবো সেই মানুষটিকে নিয়েই। ১৯১১ সালের ৬ই জুন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ঔপন্যাসিক হিসাবে যেমন জনপ্রিয়, তেমনি চিকিৎসক হিসাবেও ছিলেন সমাদৃত। তার বাবার নাম সত্যরঞ্জন গুপ্ত,

মায়ের নাম লবঙ্গলতা দেবী। তাদের একটি সুবিশাল বাড়ি ছিল, সেই সুবিশাল নান্দনিক বাড়িটির নাম আনন্দ অন্নদা কুটির। নীহারঞ্জন গুপ্তের পরিবার ছিল বিখ্যাত কবিরাজ বংশীয়। নান্দনিক দ্বিতলা এই বাড়িটি প্রাচীন স্থাপত্যের অপূর্ব নিদর্শন। বাড়িটির নিচতলায় সাতটি এবং ওপরতলায় তিনটি ঘর রয়েছে। জনশ্রুতি রয়েছে ওপরতলার একটি ঘরে নীহাররঞ্জনের জন্ম হয়। বাবা ও মায়ের ঘরে বেড়ে ওঠা সেই কিশোরী দেশ বিদেশে স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব। বিভিন্ন সূত্রে জানা যায়, চাকুরিজীবী বাবার বিভিন্ন কর্মস্থলে অবস্থানকালে নীহাররঞ্জন গাইবাঁধা হাইস্কুল সহ বেশ কয়েকটি স্কুলে পড়ালেখা করেন। 1930 সালে ভারতের কোন্নগর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কৃষ্ণনগর কলেজ থেকে আইএসসি পাশ করে কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর লন্ডন থেকে চর্মরোগ বিশেষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় তার বড় বোন বিষাক্ত পোকার কামড়ে মারা যাওয়ায় তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন এবং পরে সফলও হন। তার জীবনের গল্প এবং কিরীটী রায়ের জন্মের গল্প, সাহিত্যের গল্প আরও বলব, তবে তার আগে শুনে নেব একটা গান। যুববাণীর বন্ধু প্রিয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে আজকের সুপ্রভাতের প্রথম গান থাকলো তোমার জন্য।

যুববাণীর বন্ধু প্রিয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম একটা সত্যি খুব সুন্দর গান। যে কথাটা বলছিলাম তোমায় বন্ধু, ডাক্তারি পাশ করে তিনি কিছুদিন নিজস্বভাবে প্র্যাকটিস করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। তিনি মেজর পদেও উন্নীত হন। চাকরি সূত্রে চট্টগ্রাম, বার্মা, মিশর পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা লাভ করেন। একসময় চাকরি ছেড়ে কলকাতায় ব্যক্তিগতভাবে ডাক্তারি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে কলকাতায় বিশেষ পরিচিত হয়ে ওঠেন। ভারত বিভক্তির পর 1947 সালে পরিবার সহ স্থায়ীভাবে কলকাতায় বসবাস করেন। এবারে আসি তার সাহিত্যের গল্পে। নিহারঞ্জন গুপ্তের সাহিত্যের হাতেখড়ি শৈশবে। একসময় শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ গ্রহণ সহ তার স্বাক্ষর বা অটোগ্রাফ সংগ্রহ করেন তিনি। রহস্য উপন্যাস লেখায় ছিলেন সিদ্ধহস্ত। লন্ডনে অবস্থানকালে গোয়েন্দা গল্প রচনায় আগ্রহী হয়ে ওঠেন তিনি। ভারতে এসে প্রথম গোয়েন্দা উপন্যাস কালো ভ্রমর রচনা করেন। আর এই উপন্যাসেই গোয়েন্দা চরিত্র হিসাবে কিরিটী রায়কে সংযোজন করেন, যা বাংলা গোয়েন্দা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। পরে কিরিটী রায় চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বাঙালি পাঠক মহলে। 18 বছর বয়সে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। নিহারঞ্জন গুপ্ত পেশায় চিকিৎসক হলেও মানব মানবীর হৃদয়ের কথা তুলে ধরেছেন সুচারুভাবে। সেই সাহিত্যের গল্প আরও বলবো, তবে তার আগে শুনব আরও একটা গান। এবারেও যুববাণীর শিল্পী বন্ধু প্রিয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য রইল আজকের সুপ্রভাতের দ্বিতীয় গান।

শুনলাম আরও একটা সুন্দর গান। তবে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী বিশেষ ঘটনা ঘটেছে এবারে সেই সম্পর্কে একটু জেনে নেব।

1879 সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী, সম্পাদক এবং লেখক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তাঁর রচিত বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ হল নির্বাসিতের আত্মকথা। সাধক, প্রথম গুণের লেখক এবং জন্মগত দেশপ্রেমিক ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1908 সালের 2 মে মানিকতলা গার্ডেন হাউস থেকে বারীন্দ্র কুমার ঘোষ এবং অন্যান্যদের সঙ্গে মুজফ্ফরপুর বোমা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। ১৮৯৩ সালের আজকের দিনে লিওনার্ড নাইট এলমহার্স্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ সমাজসেবী এবং কৃষিবিদ। তিনি ভারত প্রেমিক, রবীন্দ্র স্নেহধন্য এবং শ্রীনিকেতনের রূপকার হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি এবং তাঁর স্ত্রী ডরোথি একসঙ্গে প্রগতিশীল শিক্ষা এবং গ্রামীণ পুনর্গঠনে ডাটিংটন হল প্রকল্পের প্রতিষ্ঠা করেন। ১৯৩০ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং রাজনীতিবিদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রেডিও স্টেশন রেডিও সিলন থেকে। এরপরে তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন এবং বোম্বাই চলে যান। ১৯৫৫ সালে নির্মিত রেলওয়ে স্টেশন তার প্রথম চলচ্চিত্র ছিল। আজকের দিনে আরও কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাকে জানাবো বন্ধু, তবে তার আগে শুনে

1867 সালের আজকের দিনে বাঙালি আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি এবং বাংলা নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শম্ভুনাথ পণ্ডিত প্রয়াত হন। 1855 সালে প্রেসিডেন্সি কলেজের আইনের অধ্যাপক, 1862 সালে সিনিয়র সরকারি আইনজীবী নির্বাচিত হন তিনি। 1863 সালে কলকাতা উচ্চ আদালতে প্রথম ভারতীয় বিচারপতি হিসাবে কাজ শুরু করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় আইন বিষয়ে প্রবন্ধ লিখতেন। কলকাতা শহরে তাঁর নামে একটি বৃহৎ হাসপাতাল এবং রাজপথ নামাঙ্কিত রয়েছে। কলকাতা হাইকোর্টে তার একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে।

1919 সালের আজকের দিনে বাংলা ভাষার একজন বিজ্ঞান লেখক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রয়াত হন। তিনি প্রচুর গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিদেরকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী এবং শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন এবং সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলি সহজ বাংলার পাঠকদের উপযোগী করে তুলে ধরেন। 1971 সালের আজকের দিনে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা লাবণ্য প্রভা দত্ত প্রয়াত হন। তার বড় ভাই সুরেন্দ্রনাথ রায়ের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। 1906 সালে স্বদেশী আন্দোলনে যুক্ত হন। স্বদেশী কাজে যুক্ত ছেলেদের অর্থ দিয়ে তিনি সাহায্য করতেন। আইন অমান্য আন্দোলনের কাজ করার সময় তিনি গ্রেফতার হন এবং 3 মাস জেল খাটেন। 1971 সালে 6ই জুন তিনি প্রয়াত হন।

আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী বিশেষ ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাকে তো জানালাম বন্ধু। তবে এবার যে আরও একটা গান শুনে নেবার পালা, এবারে যুববাণীর শিল্পী বন্ধু প্রিয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য রইল আজকের সুপ্রভাতের চতুর্থ গান। ফিরছি গানের পরে।

সুপ্রভাতের আসরে এত সুন্দর সুন্দর যে চারটে গান শুনলাম, সেই গান শোনার আগে তোমাদেরকে তো জানিয়েছিলাম যে আমাদের শিল্পী বন্ধু ছিলেন প্রিয়া মুখোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গ দিয়েছেন যারা, তারা হলেন তবলায় ছিলেন শুভ্রা বন্দ্যোপাধ্যায়, বাঁশিতে তরুণ চৌধুরী, হারমোনিয়ামে পরম শিবম ঘোষ, কিবোর্ডে কৌস্তব রায়চৌধুরী, পার্কাশনে মনোজ ঘোষ, দোতারায় ছিলেন নভনীল সরকার এবং গিটারে শঙ্কর রায়। এবারে ফিরব গল্পে। আজকে কিরীটী জনক নিহার রঞ্জন গুপ্তের জন্মদিন, তাকে নিয়েই কথা হচ্ছে। তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন। কেবল রহস্য উপন্যাস নয়, তার সামাজিক উপন্যাসগুলিও সুখপাঠ্য, যা কিনা পাঠক হৃদয়কে আকৃষ্ট করে এখনও। এখনও পর্যন্ত অন্তত 45টি উপন্যাসকে বাংলা এবং হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ন করা হয়েছে। এছাড়া শিশুদের উপযোগী সাহিত্য তিনি রচনা করেছেন, শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা সবুজ সাহিত্য, সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহুদিন। নিহাররঞ্জন গুপ্তের উপন্যাস 200-এরও বেশি ছিল। এর মধ্যে প্রকাশিত উপন্যাসগুলো হল মঙ্গলসূত্র, উর্বশী সন্ধ্যা, উল্কা, বহ্নিশিখা, অজ্ঞাতবাস, অমৃত, অমৃত পাত্রখানি, ইস্কাপনের টেক্কা, অশান্ত ঘূর্ণি, মধুমতি, মধুমতি থেকে ভাগীরথী, কোমল গান্ধার, অহল্যা ঘুম, ঝড়, সেই মরুপ্রান্তে, অপারেশন, ধূসর গোধুলি, উত্তর ফাল্গুনি, কলঙ্কিনী কঙ্কাবতী, কালো ভ্রমর, ছিন্নপত্র, কালো হাত, ঘুম নেই, পদাবলী কীর্তন, লালু ভুলু, কলঙ্ক কথা, হাসপাতাল, কাজললতা, অস্থি ভাগীরথী তীরে, কন্যাকুমারী, সূর্য তপস্যা, মায়া মৃগ, ময়ূর মহল, বাদশা, মেঘ কালো, কনক প্রদীপ, কাগজের ফুল, রাতের গাড়ি, কন্যা কেশবতী, নীল তারা, মুখোশ, রাতের রজনীগন্ধা এবং কিশোর সাহিত্য সমগ্র উল্লেখযোগ্য। চিকিৎসক হিসাবেও অতি কর্মচঞ্চল জীবনযাপনের মধ্যেও নিহাররঞ্জন রেখে গেছেন অসংখ্য সাহিত্য সৃষ্টি, যা আপন সত্তায় ভাস্বর। নিহাররঞ্জনের অনেক উপন্যাস থিয়েটারে মঞ্চস্থ হয়েছে, বিশেষ করে তার বিখ্যাত উপন্যাস উল্কা থিয়েটারের দর্শকদের আকৃষ্ট করে। নিহাররঞ্জনের অন্তত 45টি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উল্কা, বহ্নিশিখা, উত্তর ফাল্গুনি, লালু ভুলু, হাসপাতাল, মেঘ কালো, রাতের রজনীগন্ধা, নিশিপদ্ম, নূপুর, ছিন্নপত্র, বাদশা, কোমল গান্ধার, মায়া মৃগ, কাজললতা, কন্যাকুমারী, কলঙ্কিনী কঙ্কাবতী প্রভৃতি। এই চলচ্চিত্রায়িত উপন্যাসগুলো আমাদের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ।

নিহাররঞ্জন গুপ্তের কন্যার একটি সাক্ষাৎকার পড়তে গিয়ে জানতে পারি যে তিনি সেখানে বলছেন, বাবা মানেই গল্পের খনি, হাজার ব্যস্ততা থাক, রাতের দিকে আমাদের নিয়ে বাবা গল্পের আসর বসাতেনই বসাতেন, খাবার টেবিলেও বসে বসে আড্ডা জমত। তেমনি এক গল্প বাবার বিলের যাত্রা নিয়ে, জাহাজ করে চলেছেন ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য। প্রাতরাশের সময় ভীষণ বিপত্তি, ছুরিতে কেটে কেটে খাবার খেতে হবে। সাহেবি কেতা, পুরোতস্তুর বাঙালি আমার বাবার কাছে সে ছিল বড়ই বিড়ম্বনার, তবু অপটু হাতেই বাবা ছুরি ধরলেন। গোড়াতে বেশ চলছিল, কিন্তু ডিম সেদ্ধটা কাটতে গিয়েই ঝামেলা পাকল। ফস করে ছুরি পিছলে অর্ধেকটা ডিম গিয়ে ছিটকে পড়ল পাশেই বসা এক মেম সাহেবের কোলে। তাতে বাবা তো লজ্জায় এক শেষ। মেম সাহেব অবশ্য পুরো ব্যাপারটি নিজেই সামলে নিয়েছিলেন। বাবা যতবার গল্পটা বলতেন আমরা ভীষণ হাসতাম, কিন্তু দেখতাম অতদিন বাদেও বাবার সলজ্জ স্বভাবটা যেন কাটেনি। আমাদের নিয়ে বাবা যে কতটা স্পর্শকাতর ছিলেন তা বলে বোঝানোর নয়। আমরা চার বোন, বাবা মায়ের আদরের চার কন্যা। মেয়ে সন্তান অনেকেরই পছন্দের নয়, ঠারে ঠারে কেউ কথাও শোনাতেন, কিন্তু সেসব বাবার কানে গেলেই হলো, এমন তেড়ে উঠতেন যে যিনি বলুন দ্বিতীয়বার কিছু বলার আগে ভেবে দেখতেন। তবে বাবার একজন পুত্র সন্তানও ছিল, মানুষ পুত্র বলাই ভালো, তিনি গোয়েন্দা প্রবর কিরিটি রায়। সে পুত্র বাবার এতই প্রিয় ছিল যে মহানায়ক উত্তম কুমারকেও একবার বাবা কিরিটি চরিত্রে অভিনয় করার প্রবল ইচ্ছা থেকে বিরত করেন, সে কাণ্ড শুনেছি বাবার কাছে। তিনি আরও বলেছেন, ফিয়েট গাড়ি থেকে নামলেন উত্তম কুমার, ধপধপে ধুতি পাঞ্জাবি। বাড়িতে ঢুকে বাবার ঘরে গিয়ে এ কথা সে কথার পর সটান উনার আর্জি, কিরিটি করতে চাই সিনেমায়। কিরিটিতে এতটাই মুগ্ধ ছিলেন উত্তম কুমার, কিন্তু বাবাকে সেদিন চলাতে পারেননি স্বয়ং মহানায়কও। অতিথিকে খাতির যত্নের ত্রুটি করলেন না বাবা, কিন্তু যথাসময়ে বিনীতভাবে জানিয়ে দিলেন, না আপনি কিরিটি রায় হলে কিছুতেই মানাবে না। এমনই অনেক কথাই তিনি বলেছেন। তবে আরও একটি কথা যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমার মনে হলো বন্ধু তোমার সঙ্গেও আমি এটা ভাগ করে নিই। তিনি লিখছেন, আরেকটি ব্যাপার বাবার মধ্যে ছিল প্রবল, ফেলে আসা পৈতৃক

ভিটে নিয়ে অসম্ভব টান। বাবা প্রায়ই সে কথা আমাদের বলতেন। 70-এর দশকের মতো জায়গার ওপর আমাদের দেশের দোতলা বাড়ি, পুকুর এবং বাগান, প্রবেশপথ দুটি। 30-এর দশকে সেই বাড়ি ছেড়ে এপার বাংলায় চলে আসেন বাবা। তখন বয়স মোটে 14 বা 15। কুননগর কৃষ্ণনগরে কিছুকাল পড়াশোনার পর ভর্তি হয়ে যান কারমাইকেলে, এখন যার পরিচয় আরজিকর মেডিকেল কলেজ। তারপর তো নানা খাতে বয়েছে বাবার জীবন, কিন্তু ভিটের টান তার কোনো দিনই ফিকে হয়নি। এভাবেই জীবন বয়ে চলে নদীর স্রোতের মতো, সময়ও এইভাবেই বয়ে যায়। তেমনি ঘড়ির কাঁটার দিলে তাকালেই দেখা যাবে যে আজকের গল্পের সময়টাও কিন্তু প্রায় শেষের দিকে। তবে আজকের এই সুপ্রভাতে তোমার সঙ্গে গল্প করছিলাম আমি মনীষা, কিন্তু আজকে সারাদিন তোমার সঙ্গে কে কে থাকছে সেই বিষয়ে এবারে জেনে নেব। বেলা 11টা থেকে সিনেস্কোপ অনুষ্ঠান নিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে থাকছে আরজে প্রিয়সমা এবং আরজে সৈকত। বেলা 12টা থেকে অল্প অল্প গল্পকথার অনুষ্ঠান নিয়ে থাকছে আরজে চয়নিকা। অনুষ্ঠান সম্প্রচারিত হবে মৈত্রী প্রচার তরঙ্গে। আজকের মতো গল্পের সময় শেষ বন্ধু, তবে এভাবে নয়, আরও একটা গানের মাধ্যমেই তোমাকে বিদায় জানাবো। তবে আবারও নিশ্চয়ই কোনো দিন কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থাকো যুববাণীর অনুষ্ঠান।

নজরুল গীতি শুনলেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: চাকরি
1: কীর্তন শুনছিলেন প্রণতি সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বেশ কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় এসেছেন। কিছুক্ষণ আগে তিনি দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন শ্রী বৈষ্ণব। প্রথমে তিনি যাবেন নবান্নে, সেখানে বেলা ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন রেল প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আজ কলকাতায় আসছেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তাপস মিত্র নামে বিজেপির প্রাক্তন এই জেলা সভাপতি গতরাতে বারাসাতের শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাড়ির পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন তাকে ঘিরে ধরে বচসায় জড়িয়ে পড়ে। বহিরাগত কিছু লোক এসে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়ির লোকজন তাকে নিরাপত্তার স্বার্থে চিলে কোঠায় নিয়ে যান। পরে বারাসাত থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাপসবাবু এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বারাসাতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদারের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তার রেশ কাটতে না কাটতেই আবারও এই হামলার ঘটনা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী থেকে ফেরার শওকতকে ধরা হয়। তার মেয়ের অবশ্য দাবি, শওকত চিংড়িহাটার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। ভাঙরে একটি বোমা বিস্ফোরণের মামলায় শওকতকে গত রাতেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হবে ব্যাংশাল কোর্টের এনআইএর বিশেষ আদালতে। শওকতের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙরের দক্ষিণ বামুনিয়া এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন আরও কয়েকজন। এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। প্রাথমিক তদন্তের পর তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে এনআইএ, কিন্তু শওকত গা ঢাকা দেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে আজ হানা দিয়েছে বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। তাদের পুকুরেও চালানো হচ্ছে তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহারের মাথাভাঙা পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে নেওয়া টাকা তাদের ফেরত দিয়েছেন। গত সন্ধ্যায় দুর্গা মন্দির প্রাঙ্গণে তিনি লক্ষাধিক টাকা ফেরত দেন। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত সমস্যার সমাধানের নাম করে হাজার হাজার টাকা ভয় দেখিয়ে নিয়েছেন এই কাউন্সিলর এবং শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নয়নজ্যোতি সাহা। ভোটের পরে দুজন বেপাত্তা ছিলেন। সম্প্রতি কাউন্সিলর ফিরে দাবি করেন তিনি কোনো টাকা নেননি। তাকে ভয় দেখিয়ে নয়নজ্যোতি সাহা বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলেছেন। তারপর তিনি টাকা ফেরত দিতেও সম্মত হন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের কলাগাছিয়া মোড় এলাকায়

তৃণমূল কংগ্রেস নেতা রাজু বাগ ও বিজু ব্যাগের বাড়িতে বিপুল পরিমাণে ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ না করে গোপনে মজুদ রাখা হয়েছিল। ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুদ দেখতে পান। ঘটনাস্থলে যায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ, বিডিও অফিসের আধিকারিকরাও গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল অর্থাৎ 7ই জুন আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথানের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে শেষ হবে এই ইভেন্ট। ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হবে আগামীকাল। এই র্যালি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর সেখানেই শেষ হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পর গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল ও সোমবার অর্থাৎ 7 ও 8 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুর, মালদা ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:30টায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা লহরা, শিল্পী উজ্জ্বল রায়, তাল একতাল, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা লহরা শিল্পী উজ্জ্বল রায়। তাল একতাল হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন আধুনিক গান অনামিকা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন সাজান ছবি থেকে, কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

0: প্রথমে সাজন ও পরে ম্যায়নে প্যায়ার কিয়া ছবি থেকে গান শুনলেন। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, একটু পরেই খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর, ভারত

অনূর্ধ্ব ১৮ পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের আজ প্রথম দিনে ভারত 3 উইকেটে 368 রান করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে শুভমান গিল ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। আসছি বিস্তারিত খবরে। অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি হ্যাট্রিক করেন। অন্য গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়া। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নুমাটা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026 জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে, শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয়কে ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই জয় তরুণদের মধ্যে হকির ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ 2026 ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৮ হকি দলকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়েছে। শ্রী মোদী বলেন, এই সাফল্য ভারতে মহিলা হকির ক্রমবর্ধমান শক্তি এবং খেলোয়াড়দের বিপুল সম্ভাবনার প্রতিফলন। নিউ চণ্ডীগড়ে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছে। অধিনায়ক শুভমান গিল 103 এবং ঋষভ পন্ত 50 রানে অপরাজিত। কে এল রাহুল 17 রান করেছেন। সাই সুদর্শন 81 রান করেন। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম 2টি, জিয়াউর রহমান 1টি করে উইকেট নিয়েছেন। শ্রেয়স আয়ার ভারতের টি-20 দলের নতুন অধিনায়ক হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-20 দল আজ ঘোষণা করেছে। প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেল 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। মুম্বাইয়ে আজ জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে 16 জনের দল ঘোষণা করা হয়। আগামী এশিয়ান গেমসেরও দল নির্বাচন করা হয়েছে। তাজিকিস্তানের তুরসুনজোদায় টালকো অ্যারেনায় গতকাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তাজিকিস্তানের কাছে ভারত 1-3 গোলে পরাজিত হয়েছে। 2 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। তাজিকিস্তানের পক্ষে শেরিদ্দিন বোবোয়েভ, মেকরুবন করিম, এহসান পাঞ্চ শানবে গোল করেন। ভারতের ফারুক চৌধুরী গোল করে ব্যবধান কমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হয়েছেন জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমিরুদ্দিন ববি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোয় নতুন সভাপতি হলেন তিনি। সভাপতির পদে পরিবর্তন হলেও বাকি কমিটিগুলি আপাতত অপরিবর্তিত থাকবে বলে ক্লাব সূত্রের খবর। দায়িত্ব নেওয়ার পর তিনি ক্লাবকে রাজনীতি এবং আর্থিক সংকট মুক্ত করার বার্তা দিয়েছেন। দ্রুত অর্থের সংস্থান করে ক্লাবের ওপর থাকা বিরাট দেনার বোঝা শীঘ্রই অর্ধেক মিটিয়ে দিতে চান নতুন ক্লাব সভাপতি। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট কাটার পোর্টালে টাকা পেমেন্টের ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে। এর জেরে 60 জন ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে কিছু ম্যাচের টিকিট পেয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ওয়াকাথন তার চূড়ান্ত পর্ব। দীর্ঘ 1 বছর ব্যাপী এই অনুষ্ঠান সূচির অঙ্গ হিসেবে কলকাতায় 14ই মে একটি জমজমাট ধ্রুপদী সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের প্রকৃত শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশন এ ভাষণের সময় মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। দাবায় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় দাবারু হিসেবে নরওয়ের চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দকে তার এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। এদিকে ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডোম্বারাজু গুকেশ শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্ব

চ্যাম্পিয়ন কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে পরাজিত হয়ে তালিকার ষষ্ঠ তথা অন্তিম স্থানে এসে ম্যাচ শেষ করেছেন। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে।

0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
1: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
0: এছাড়া দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যেও শ্রী মোদী উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পাম ওলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলোর জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু ও গুরুতর জখম হয়েছেন 15 জনেরও বেশি যাত্রী। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। দুর্ঘটনাগ্রস্তদের সকলকে উদ্ধার করে ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমিক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত

0: স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে এনটিএ। জানিয়েছে এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের শুরুতে ডক্টর জয়শঙ্কর বলেন ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। বিদেশমন্ত্রী বলেছেন নেপাল সরকারের নির্ধারিত লক্ষ্য এবং ভারতের প্রতিবেশী কেন্দ্রিক উদ্যোগগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বিকশিত হয়েছে বলেও বিদেশমন্ত্রী মন্তব্য করেন। শ্রী খানাল বলেন ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেপাল ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার উল্টো ফল হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। বালুচিস্তানে পণ্যবাহী যানবাহনের ওপর হামলা, সড়ক অবরোধ এবং বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে ব্যবসায়ী, পরিবহনকারী এবং ব্যবসায়ী নেতারা একটি যৌথ কমিটি গঠন করেছেন। ডন সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি মোহাম্মদ আয়ুব মারিয়ানি সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি হ্যাট্রিক করেন। অপর গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়া। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নুমাডা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় নারী দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026 জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ 2026 ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে কিরণ শর্মা। मुख्य समाचार। रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन ने कहा प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में प्रतिबंधों की धमकी देकर भारत की संप्रभुता को कमजोर करने का कोई भी प्रयास उल्टा पड़ेगा। पश्चिम एशिया में तनाव और बढ़ा। ईरान ने कुवैत और बहरीन में स्थित अमरीकी सैन्य ठिकानों पर बैलिस्टिक मिसाइलें दागी। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने नई दिल्ली में नेपाल के विदेश मंत्री शिशिर खनाल से बातचीत की। कहा दोनों देश खुली सीमा पर सुरक्षा बनाए रखने के लिए निकट सहयोग कर रहे हैं। सिंगापुर ने भारतीय समुदाय को निशाना बनाने वाले सोशल मीडिया पोस्ट पर रोक लगाई। और टेनिस में रूस की मिर्रा आंद्रेयेवा ने महिला सिंगल्स वर्ग का अपना पहला फ्रेंच ओपन खिताब जीता। और अब समाचार विस्तार से। रूस के राष्ट्रपति

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন শোলে ছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গানটি শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম শোলে।

0: मैं ना चूंगी, मैं ना चूंगी।
1: हिंदी ছবির গানের অনুষ্ঠানে শোলে ছবি থেকে গান শুনছেন। পরের গানটি শিল্পী কিশোর কুমার ও মান্না দে।

গানটা শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শোলে ছবির পর এবারে পরের গানটি শুনুন আধি ছবি থেকে, লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

এবারে গানটি শুনবেন দ্য বার্নিং টিং এই ছবি থেকে। শিল্পী মোহাম্মদ রফি, আশা ভোসলে ও কিশোর কুমার।

গানটি শুনলেন আশিকি টু ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২% ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৬৩%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.২ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা পরেই ঘণ্টায় ৬০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা, যে কারণে মৎস্যজীবীদের পরবর্তী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত, শুনবেন বাইবেল থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি ৬:০৫, ৬:৩০ আজকে চাষবাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুকুমার বিশ্বাস। সকাল ৮টায় বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি অষ্টম পর্ব প্রযোজনায় ড. মানস প্রতিম দাস, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে।

হাওয়াইন গিটার বাজিয়ে শোনাবেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল ৯:25 বিচিত্র সংবাদ, সাড়ে নটায় শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, ১০:৩০ গানের ভেলা, উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, ১১:০০ যুববাণীর অনুষ্ঠান ২১শে সাহিত্য, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং বিতর্ষক চক্রবর্তী, ১২:০০ সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, ১২:১৫ লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, গল্পদাদুর আসর ১২:৩৩ উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, ১:৪৫ দ্বিজেন্দ্রগীতি ও অতুল প্রসাদের গান, ২টোয় অনুরোধের আসর, ২:৩০ বাংলা নাটক মৃত্যুর চোখে জল, রচনা মনোজ মিত্র, উপস্থাপনায় সুন্দরম। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫:০০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, ৫:৩০ যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, ৬:৩৮ যাত্রানুষ্ঠান আঁধারে আলো, রচনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনা শিবপুর বাণী সমাজ, সমীক্ষা সন্ধ্যে ৭:৩০, ৭:৩০ সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, ৮:৩০ শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়, শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ৮:৫৫ এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, ৯:০০ শিক্ষাঙ্গন থেকে হুমানিয়াপোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, ৯:৩০ নজরুল গীতি শিল্পী দেবাশিস অধিকারী, ৯:৪৫ লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, ১০:০০ রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন বেহালা শিল্পী বিদ্যান এম এস এন মূর্তি, ১১:০০ আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, ১১:১০ বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত, শুনবেন হাওয়াইন গিটার শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত ৬:২৫ শিল্পী প্রীতি ঘোষ, ৬:৩৫ রামচরিত মানস, ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী সৌমিতা সরকার, সকাল ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, ৮:৩০ বাংলায় হিন্দি শিক্ষার আসর, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, ৯:০০ আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, ৯:১০ পডকাস্ট সিরিজের ৫ম পর্বে শুনবেন প্রকৃতি কে বাত আকাশবাণী কে সাথ, ৯:২৫ গজল শিল্পী সিজা রায়, ৯:৪০ রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, ১০:১৫ বাংলা আধুনিক গান, ১০:৩০ বৃন্দগান শিক্ষার আসর, ১১:০০ পোস্টবক্স নম্বর ১১১, ১২:১২ সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ গজল শিল্পী দেবাশিস অধিকারী, ৫:২০ উর্বশী, উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ৬:১০ উপস্থাপনায় রাজীব বসাক, সন্ধ্যে ৭:১০ বাঁশি বাজিয়ে শোনাবেন শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, ৭:৩০ দর্পণ, উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী, ৭:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট, ৯:১৬, ৯:৩০ অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপকানুষ্ঠান, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, ১১:১০ হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ ২৯৭.৬ অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ৭:০৭ হয়ে ৩০ সেকেন্ড।